আজ শনিবার, 19শে বৈশাখ 1948 শকাব্দ, 9ই মে 2026 খ্রিস্টাব্দ, 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 3 মিনিট হয়ে 4 সেকেন্ডে, সূর্যাস্ত হবে বিকেল 6টা বেজে 2 মিনিট হয়ে 32 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 18 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।
1: আকাশবাণী সমাচার কে সাথ মুকেশ কুমার বল।

প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা জলাভূমিতে ফসল চাষ বলবেন আনন্দময় পুস্তে। 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে ইমিউনোলজি ও কোষ চিকিৎসা বলবেন ডাক্তার তুফানকান্তি দলুই। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় রামকৃষ্ণ দে ও সুতপা চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজ কুমার মল্লিক। 8:00 বিশেষ প্রভাতী অনুষ্ঠান উদযাপন গ্রন্থনা ও ভাষ্যপাঠে সুচিস্মিতা মিত্র, মনোময় ভট্টাচার্য, সম্পাদনা জন্মেজয় বসু, প্রযোজনা সময়িতা দাস। এরপর 9:00 ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা বিষয় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ, অতিথি পবিত্র সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান উপস্থাপনায় সৈকত গুপ্ত ও প্রিয়াশকা গঙ্গোপাধ্যায়। 12:00 বাংলার মুখ পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুর গ্রাম থেকে রেকর্ড করে এনেছেন আমাদের সংবাদদাতা অংশুমান চক্রবর্তী। 12:35 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর এবং পরে আধুনিক গান। 1:00 রম্য গীতি। 1:50 মহিলা মহল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 2:05 প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান রবীন্দ্রনাথের গানের সাঁওতালি সংস্করণ বিষয়ে শিখা মান্ডির সাক্ষাৎকার শুনতে পাবেন। গীতাঞ্জলি প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা। ক্রীড়াঙ্গনে রবীন্দ্রনাথ বিষয়ে বিশ্বজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সূর্য চৌধুরী। 5:30 সাঁওতালি নাটক রচনা বাদল হেমব্রম, প্রযোজনা রাবণ বাস্কে। 6:05 লোকগীতি জয়ন্তী মুর্মু এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:35 সাঁওতালি সাহিত্যে রবীন্দ্রনাথ, এ বিষয়ে বলবেন বাদল হেমব্রম। এরপর লোকগীতি লক্ষণ মান্ডি এবং বাবুদাস টুডু ও সহশিল্পী বৃন্দ। 6:40 কৃষক ও তার পরিবার রবীন্দ্র জয়ন্তী বিষয়ক বিশেষ প্রতিবেদন। 7:00 কৃষি কথার আসর কথিকা পেঁপে চাষ লাভজনক চাষ কৃষ্ণচন্দ্র হালদারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ। 8:00 অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম উপস্থাপনায় অর্ঘ্য সরকার সর্দার। স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 9:15 লোকগীতি শিল্পী লুপ্তা রায়। 9:30 25শে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয়, এর দ্বিতীয় পর্ব শুনতে পাবেন। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলনে সন্তুর বাজিয়ে শোনাবেন রাজকুমার মজুমদার, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। 11:00 নজরুল গীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। আসি সঞ্চয়িতা প্রচারতরঙ্গের অনুষ্ঠানের কথা। একটু পরে সুবদ্ধ সঙ্গীত। 6:15 শুনবেন সরদ শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 6:35 ধারাবাহিক রামচরিত মানস। 6:45 অতুল প্রসাদী গান। 7:10 যুববাণীর অনুষ্ঠান। 8:30 কীর্তন। 8:45 লোকগীতি। 9:10 রসধারা। 10:15 আঞ্জুমান। 11:00 সময়ের অনুষ্ঠান পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 12:00 সুরভি। 12:20 এবং 1:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 2:30 শুনবেন তবলা শিল্পী পণ্ডিত রূপক ভট্টাচার্য। সঞ্চয়িত প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 7:10 কীর্তন। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 উর্দু অনুষ্ঠান কাহেকাশা। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দি গ্রোভ। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এখন শুনবেন সরদ, বাজিয়ে শোনাবেন শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান। প্রথমে

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাচ্ছেন পণ্ডিত আমজাদ আলী খান, ওস্তাদ আমজাদ আলী খান। এবারে রাগ গুজরাটি টোটেম।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে প্রথমে আহির ভৈরব এবং পরে গুজরাটি টোড়ি রাগে শরদ বাজিয়ে শোনালেন ওস্তাদ আমজাদ আলী খান। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রজাতরঙ্গে।

ধারাবাহিক রামচরিতমানস শেষ হল। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় দেবার্ঘ সাহা এবং মনীষা চক্রবর্তী।

0: অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে, সত্যেরে লও সহজে।
1: সকাল সকাল বোঝাপড়া করতে ইচ্ছে হচ্ছে বুঝি?
0: জীবনের সঙ্গে নিজের সঙ্গে বোঝাপড়া করেই তো এগিয়ে চলতে হয় বন্ধু, অন্তত আমাদের প্রাণের ঠাকুর তো তাই বলেছেন।
1: তোমার এই কথা প্রসঙ্গে রূপক চক্রবর্তীর 25শে বৈশাখ কবিতার কথা হঠাৎ মনে পড়ছে জানো।
0: কিরকম?
1: পুরোটা ঠিক মনে নেই, তবে ওই শেষ দিকটা মনে আছে।
0: কিরকম?
1: বাবা মারা গেছেন।
0: আচ্ছা।
1: ছেলে অবাক হয়ে দেখছে গীতবিতানের একটা নির্দিষ্ট পাতা। বাবার ঠান্ডা হাতের মুঠোয় রেখে মা প্রার্থনা করছেন আর বলছেন, আমার তো কোনো ঠাকুর নেই, তুমি ওকে দেখো রবি ঠাকুর।
0: অপূর্ব, সত্যি অপূর্ব, গা কাটা দিল। সত্যি তো, তিনি আমাদের একমাত্র ঠাকুর।
1: একদম।
0: সুখে দুঃখে, হর্ষে বিষাদে, আনন্দে বিরহে, সাফল্যে ব্যর্থতায়, জীবনের প্রতিটি অধ্যায়, জীবনের প্রতিটি পর্বে তিনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। মিশে আছে তার সৃষ্টি, কি গানে কি কবিতায়।
1: আর আজকে রবীন্দ্র জয়ন্তী।
0: হ্যাঁ বন্ধুরা, সুপ্রভাতের আজকের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমরা, মানে আমি দেবার্ঘ, এবং আমার সঙ্গে রয়েছে আমাদের যুববাণীর বন্ধু মনীষা। রবীন্দ্র ভাবনায়, স্মৃতিচারণায়, গল্পে, গানে আজকে আমরা সাজিয়ে তুলব এই সকালটাকে। সঙ্গে থেকো সবাই, শুনতে থেকো।
1: একদমই তাই। শুরুতেই তোমাদের জন্য থাকছে আজকের আড্ডার প্রথম গান। রবীন্দ্র গান সব সময় কিন্তু আমাদের কাছে বিশেষ, কি বলো দেবার্ঘ?
0: অবশ্যই।
1: তবে এই গানগুলো যে গেয়েছে আজকে, তার কথা আমাদেরকে বলতেই হবে। সেও আমাদের যুববাণীর বন্ধু তিয়াশা দাস।
0: শুনে নেব তিয়াশার গান।

0: ফিরে এলাম গানের পর। রবীন্দ্র গানের ডালি দিয়ে সাজানো একটা সুন্দর সকাল, রবীন্দ্র জয়ন্তী। পাড়ায় পাড়ায় তার কিন্তু একটা আলাদা প্রস্তুতি থাকে, তাই না মনীষা?
1: একদমই তাই।
0: তবে এটাও ঠিক, ছোটবেলায় যখন অতটাও রবীন্দ্র চেতনা আমাদের মধ্যে তৈরি হয়নি, মানে আমি যদি আমার কথাই বলি ধরো, তখন দেখেছি এই দিনটাকে ঘিরে পাড়ায় আশেপাশে মানুষজনের মধ্যে কিন্তু একটা আলাদাই উৎসাহ ছিল। এই বিষয়ে তোমার কি মত? মানে তোমার কিছু স্মৃতির কথা বলো।
1: দেখো, একটা বিষয়ে তোমার সঙ্গে প্রথমেই সহমত হব যে ছোটবেলায় এই দিনটাকে ঘিরে এলাকার লোকের মধ্যে যে আনন্দ উদ্দীপনার বহিঃপ্রকাশ দেখেছি এখন তা কিছুটা ফিকে হয়েছে।
0: অবশ্যই
1: এখন সোশ্যাল মিডিয়ার যুগে তার ব্যাপ্তি হয়তো আরো খানিকটা বিস্তৃত হয়েছে, কিন্তু কি বলতো, সেই আবেগটা যেন একটু মিস করি। ছোটবেলায় রবীন্দ্র জয়ন্তীর দিন সকাল থেকেই নানান অনুষ্ঠান লেগে থাকতো পাড়ায়, আয়োজনে থাকতো পাড়ায় ক্লাবগুলো, নাচ গানের অনুষ্ঠান তো ছিলই। তবে সন্ধ্যার বিশেষ আকর্ষণ কি ছিল বলতো?
0: রবীন্দ্রনাট্য আবার কি?
1: একদমই তাই। এখন যে এমনটা হয় না সেটা কিন্তু আমি একদমই বলছি না। হ্যাঁ, তবে এখন রিসোর্স প্রচুর আর মানুষ বড় ব্যক্তি কেন্দ্রিক, উদযাপন উৎসবগুলো যেন খানিকটা ব্যক্তিগত লাগে। তখন আড়ম্বর কম ছিল ঠিকই, কিন্তু আবেগ ছিল ষোলো আনা।
0: তোমার সঙ্গে এই বিষয়ে আমি 100% সহমত,
1: একদমই হতেই হবে।
0: জানো তো, মানে এই প্রসঙ্গেই সুধীর চক্রবর্তী একবার একটি ইন্টারভিউতে একটি কথা বলেছিলেন, যে কথাটা আমি কোনোদিন ভুলবো না।
1: কি কথা?
0: তিনি বলেছিলেন, আমার রবীন্দ্রনাথ বইয়ের তাকে সাজিয়ে রাখার রবীন্দ্রনাথ নয়। কত বড় কথা, কত সহজে তিনি বলেছেন ভাবো।
1: সত্যি
0: তো, জীবনের প্রতিটি বাঁকে তিনি আমাদের পরম বন্ধু। তার সৃষ্টি আমাদের

0: কাছে এক শান্তির আশ্রয়। তাকে কি কেবল রচনাবলী রূপে সাজিয়ে রেখে দেওয়া যায়?
1: না,
0: তিনি যে আমাদের নিত্য সঙ্গী, প্রতিদিনের সঙ্গী।
1: ঠিকই বলেছো তুমি, আমাদের প্রত্যেকের নিজস্ব একটা রবীন্দ্র যাপন আছে বলে আমি মনে করি।
0: একেবারেই
1: আমাদের, মানে আমাদের বলছি, তবে এটাও সত্যি যে খুব জানতে ইচ্ছে হয় আমাদের শ্রোতা বন্ধুদের কথাও। বন্ধুরা, তোমরা আমাদের ফেসবুক পেজে আজকে পোস্টারের কমেন্ট সেকশনে জানাও যে তোমরা তোমাদের দৈনন্দিন জীবন যাপনে কিভাবে রবীন্দ্রনাথকে পেয়েছ। আচ্ছা দেবার্গ, কার গান শুনতে চাইছো তুমি?
0: আমাদের যুববাণীর বন্ধু তিয়াশার গান।
1: ওকে, ঠিক আছে, তাহলে তোমার জন্য আমাদের যুববাণীর বন্ধু তিয়াশা দাসের কণ্ঠে রইল আরো একটা গান।

0: দেবার্ঘ, এত সুন্দর একটা গান শুনলাম তিয়াশার কণ্ঠে। এটা বলতেই হবে যে তার সঙ্গে কারা কারা সঙ্গ দিয়েছেন।
1: অবশ্যই বলতে হবে।
0: দিব্যজ্যোতি হালদার তবলায় ছিলেন, পরম শিবম ঘোষ ছিলেন হারমোনিয়ামে, কৌস্তব রায়চৌধুরী ছিলেন কিবোর্ডে, মনোজ ঘোষ ছিলেন পারকাশনে, নবনীল সরকার ছিলেন দোতারায় এবং শঙ্কর রায় ছিলেন গিটারে। আরেকটা কথা কি বলো তো, আজকে তো রবীন্দ্র জয়ন্তী, সেটা আমরা সবাই জানি, কিন্তু আজকের দিনে ইতিহাসের পাতায় কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে। এবার সেই সম্পর্কে আমরাও একটু জেনে নিই এবং আমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দিই।
1: বন্ধুদেরকেও জানাবো।
0: একদমই তাই, তাহলে শুনে নেব আজকের দিনের বিশেষ বিশেষ কিছু ঘটনার কথা।

1502 সালে আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযাত্রা শুরু করেন। 1509 সালে নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাস কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ যাত্রা শুরু করেন আজকের দিনে। 1788 সালে আজকের দিনে ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্ট বিল পাশ হয়। বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয় আজকের দিনে 1874 সালে। 1879 সালে নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন আজকের দিনেই। 1454 সালে আজকের দিনে আমেরিকো ভেসপুচি জন্মগ্রহণ করেন, ইতালীয় ব্যবসায়ী, অভিযাত্রী, নৌবিশারদ এবং মানচিত্র নির্মাতা। 1540 সালে মেওয়ারের সিসোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা মহারানা প্রতাপ সিং আজকের দিনে জন্মগ্রহণ করেন। গোপালকৃষ্ণ গোখলে ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক 1866 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন।

1805 সালের আজকের দিনে জার্মান লেখক, কবি, নাট্যকার ইয়াহুন ফ্রেডরিক সিলার প্রয়াত হন। 1903 সালের আজকের দিনে পল গোগা, প্রখ্যাত ফরাসি চিত্রকর, আজকের দিনে প্রয়াত হন। 1971 সালের আজকের দিনে লেখক এবং রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদার প্রয়াত হন। 1986 সালের আজকের দিনে নেপালি শেরপা পর্বতারোহী এবং এডমন্ড হিলারির সঙ্গে প্রথম এভারেস্ট শৃঙ্গজয়ী তেনজিং নর্গে প্রয়াত হন। 1998 সালের আজকের দিনে ভারতীয় গজল গায়ক তালাত মাহমুদ প্রয়াত হন। 2018 সালের আজকের দিনে ভারতীয় বাঙালি চলচ্চিত্র নাট্যমঞ্চ যাত্রাভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায় প্রয়াত হন।

আজকের দিনের বিশেষ বিশেষ গুরুত্বের কথা অবশ্যই তোমাকে জানালাম বন্ধু, তবে এবারে শুনে নেব আরও একটা গান। যুববাণীর বন্ধু তিয়াশা দাসের কণ্ঠে আজকের আরও একটা গান তোমার জন্য।

0: ফিরে এলাম গানের পর। সুপ্রভাতের আড্ডায় রয়েছে তোমার সঙ্গে তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ, এবং আমার সঙ্গে রয়েছে মনীষা।
1: রবীন্দ্র জীবনের নানা দিক নিয়ে তোমার সঙ্গে কথা বলছি, আর আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। দেখো, তার সৃষ্টির সাগরে ডুবে যাওয়ার মতো বিরল সুখ আর কোথায় পাবো দেবার্ঘ আমরা?
0: সত্যি, একাধারে গীতিকার, ঔপন্যাসিক, কবি, গল্পকার, প্রাবন্ধিক, সঙ্গীতজ্ঞ, দার্শনিক,
1: চিত্রশিল্পী,
0: হ্যাঁ অবশ্যই ওটাও মিস করে গেছি,
1: প্রায় 2000-এরও উপর ছবি এঁকেছেন তিনি।
0: দেখো, সঞ্চয়িতা, গীতবিতান, গল্পগুচ্ছ আমাদের জীবনের অঙ্গাঙ্গী অংশ, যাই বলো না কেন।
1: একদমই তাই। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল।
0: তবে মনীষা, রবীন্দ্র সাহিত্য সৃষ্টির কথা যখন উঠল, সেই প্রসঙ্গে একটা কথা আমি অবশ্যই বলবো। আমার মনে হয় আমাদের বন্ধুদের অনেকে আমার সঙ্গে এ বিষয়ে সহমত হবেন।
1: শুনি,
0: ছিন্নপত্র। তো এই ছিন্নপত্র জীবনের নানা পরিস্থিতিতে নানা সময় আমাকে নানাভাবে উদ্বুদ্ধ করেছে। আমার মনে হয় অনেকেই তা করে। আসলে পত্র সাহিত্যের তো এটা একটা উল্লেখ্য দিক,
1: একদমই তাই।
0: কিন্তু সেদিক থেকে সরে এসে সাধারণ জীবনযাপন বা সেই সময় সাজাতপুর, প্রতিশর, শিলাইদহের জমিদারির কথা, বঙ্গপ্রকৃতির ভূয়সী বর্ণনা, দৈনন্দিন অভিজ্ঞতার কথা, এই সবই ইন্দিরা দেবীকে লেখা চিঠির মাধ্যমে আমরা জানতে পারি, যা ছিন্নপত্রের রূপ আর কি।
1: একদমই।
0: তো সেখানে গিয়ে দৈনন্দিন ঘটনার যে বর্ণনা, সেগুলোও যেন ধীরে ধীরে কোথাও গিয়ে আধ্যাত্মিকতা বা দার্শনিকতায় গিয়ে মিশে যাচ্ছে, এবং এই বিষয়টা না আমাকে প্রবলভাবে নাড়া দেয়। আমি সময় পেলেই বারবার ছিন্নপত্রের কাছে এই কারণের জন্য ফিরে যাই।
1: দেখো দেবার্ঘ, এই কথাটা শুনে মানে আমার সবসময় একটা কথা মনে হয়, কি বলতো?
0: কি?
1: এই যে রবীন্দ্রনাথ, তিনি তো মহিরুহ।
0: অবশ্যই।
1: তবে এই মহিরুহ তৈরি হওয়ার পিছনে কোথাও গিয়ে সেই সময় কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে আবহ, সেটা হয়তো তাকে এইভাবে বেড়ে উঠতে যথেষ্ট সাহায্য করেছে,
0: অস্বীকার করার জায়গা নেই।
1: এবং আরও একজন মানুষের কথা এখানে না বললেই নয়, তিনি হচ্ছেন জ্যোতিদাদা, অর্থাৎ রবীন্দ্রনাথই জ্যোতিদাদা, মানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
0: সহমত।
1: তার ইনফ্লুয়েন্স কিন্তু রবীন্দ্রনাথের জীবনে অনেক বেশি,
0: অনেকটাই। জানো তো, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর যে চতুর্দশ সন্তান অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু প্রথাগত শিক্ষা গ্রহণ করেননি, বাড়িতে গৃহশিক্ষক রেখে তার পাঠ শুরু হয়েছিল।
1: একদমই তার। আর এটাও আমি জানি যে 8 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন, এবং 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। কি নাম বলতো?
0: অভিলাষ।
1: একদমই তাই।
0: 1878 সালে ব্যারিস্টারি পড়তে তিনি ইংল্যান্ডে যান। ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করলেও সাহিত্যের টানে কিন্তু তার সমাপ্ত হয় না, এবং সে সময় বিশ্ব সাহিত্যের সঙ্গেও তার

0: পরিচয় ঘটতে থাকে। তো যা হয় আর কি, ইংল্যান্ডে থাকার অভিজ্ঞতার কথা কিন্তু তিনি ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে লিখতে শুরু করেন, আর এরপর 1800 সালে কোনো ডিগ্রি না নিয়েই দেশে ফিরে আসেন।
1: এরপর তো 1883 সালে বিবাহ সম্পন্ন হয় মৃণালিনী দেবীর সঙ্গে।
0: রবীন্দ্র জীবনে শান্তিনিকেতন পর্ব কিন্তু একটা উল্লেখযোগ্য অধ্যায়।
1: একদম,
0: শিলাইদহ ছেড়ে শান্তিনিকেতনে 1891 সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করা ব্রহ্ম মন্দিরের আম্রকুঞ্জের উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করলেন ব্রহ্ম বিদ্যালয়।
1: একদমই তাই, এবং এরপর তো সময়ের সঙ্গে সঙ্গে তিনি শান্তিনিকেতনকে ঢেলে সাজিয়েছেন বলা যায়। আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের কথাই বলো বা সিএফ অ্যান্ড্রিউস, কে আসেননি বলো তো তার এই মহাযজ্ঞে?
0: সত্যি, আজকে বসে যখন রবীন্দ্র সাহিত্যের পাশাপাশি শান্তিদেব ঘোষ, সুধীরঞ্জন দাস, অবন ঠাকুর বা রানীচন্দ্রের লেখাগুলো পড়ি, সেই সময়ের শান্তিনিকেতনকে যখন জানতে চাই বা পড়তে পারি, তখন যেন চোখের সামনে ভেসে ওঠে সেই পুরনো দিনগুলো, কোথাও গিয়ে আমিও যেন তার সাক্ষী হয়ে যাই।
1: ঠিক বলেছ, আর সত্যি কথা বলতে কি সেই কারণেই হয়তো আমরা বারবার শান্তিনিকেতনে ছুটে যাই সামান্য ছুটি পেলে, কি বলো?
0: কথাটা ভুল বলনি, তবে ছুটির কথায় মনে হলো এই মুহূর্তে কিন্তু আমার মনে হয় আমাদের বন্ধুদের আর একটা গান শুনতে ইচ্ছা করছে।
1: একদমই তাই,
0: শুনে নেবো আজকের চতুর্থ গান নাকি?
1: হ্যাঁ নিশ্চয়ই, তিয়াশা দাসের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

0: ফিরে এলাম একটা গানের পর। আচ্ছা দীপার্ঘ, একটা কথা তুমি নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবে যে রবীন্দ্রনাথ যথেষ্ট রাজনীতি সচেতন ব্যক্তিত্ব ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায় তার স্বদেশ ভাবনা ছিল ভীষণ উজ্জ্বল। 1890 সালে প্রকাশিত মানসী কাব্যগ্রন্থের কয়েকটি কবিতায় রবীন্দ্রনাথের প্রথম জীবনের রাজনৈতিক এবং সামাজিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়।
1: নিশ্চয়ই 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি যথেষ্টভাবে জড়িয়ে পড়েছিলেন এবং ভারতের স্বাধীনতা চিন্তায় মহাত্মা গান্ধী থেকে নেতাজি সুভাষ অনেককেই তিনি উদ্বুদ্ধ করেছিলেন। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করার কথা তো আমরা সবাই জানি।
0: হ্যাঁ,
1: রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির এবং একলা চলরে রাজনৈতিক রচনা হিসাবেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
0: ঠিক
1: শুনেছি একলা চলরে গানটা গান্ধীজির বিশেষ প্রিয় ছিল।
0: তিনি ছিলেন একজন সুদক্ষ সংগঠক। 1921 সালে শান্তিনিকেতনের অদূরে সুরুল গ্রামে মার্কিন কৃষি অর্থনীতিবিদ লেনার্ড নাইট এলমহার্স্ট, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের আরও কয়েকজন শিক্ষক এবং ছাত্রের সহায়তায় রবীন্দ্রনাথ পল্লী সংগঠন কেন্দ্র নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করলেন।
1: তুমি রাজনীতি সচেতনতার কথা বললে, আমি এই বিষয়ে একটা কথা বলবো। ক্লাস ইলেভেনে তার লেখা কর্তার হুত নামে অচলায়তন নাটকের একটা অংশ আমাদের পাঠ্য ছিল, মনে আছে?
0: একদম।
1: সেই বয়সে অতটা বোধগম্য না হলেও সময়ের সঙ্গে সঙ্গে, বিশেষ করে ধরো আজকের দিনে দাঁড়িয়ে, আজকে আমরা জীবনের যে জায়গাতে উপস্থিত হয়েছি বা প্রত্যেকে বুঝতে পারছি প্রতি মুহূর্তে যে এটা কতটা প্রাসঙ্গিক এবং তার এই সৃষ্টি কতটা চিরকালীন। তো সেটাই, মানে অচলায়তন বারবার ফিরে আসে কোথাও গিয়ে।
0: একদম। আর দুই বিঘা জমি কবিতার শেষ দুই লাইনের কথা তোমার নিশ্চয়ই মনে আছে?
1: অবশ্যই, কেন মনে থাকবে না।
0: এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি।
1: হ্যাঁ, তার বিজ্ঞান মনস্কতার কথাও বলতে হবে। 1937 সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয়। এই গ্রন্থে তিনি জ্যোতির্বিজ্ঞানের আধুনিকতম সিদ্ধান্তগুলো সরল বাংলা গদ্যে লিপিবদ্ধ করেছিলেন।
0: একদম।
1: পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তার অর্জিত জ্ঞানের প্রভাবও পরিলক্ষিত হয় তার কাব্যে।
0: দীপার্ঘ, জানো আমি শুনেছি যে ধর্মীয় গোঁড়ামি এবং কুসংস্কারের বিরুদ্ধে তীব্রতম প্রতিক্রিয়া জানিয়েছিলেন রবীন্দ্রনাথ।
1: হ্যাঁ, আমিও শুনেছি এটা।
0: 1934 সালে ব্রিটিশ বিহার প্রদেশে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হলে সেই মৃত্যুকে গান্ধীজি ঈশ্বরের রোষ বলে অভিহিত করেছিলেন এবং রবীন্দ্রনাথ গান্ধীজির এই বক্তব্যকে অবৈজ্ঞানিক বলে চিহ্নিত করেন এবং প্রকাশ্যে তার সমালোচনা করেন।
1: ঠিকই। তো কথা হচ্ছে এই রবীন্দ্র জীবনের নানা দিক নিয়ে, আরো কথা হবে, তবে সময় আরো একটা গানের ফিরে আসবো একটা সুন্দর গানের পর। সঙ্গে থাকো, শুনতে থাকো
0: শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। তোমার জন্য রইল এই গানটা।

0: ফিরে এলাম একটা গানের পরে। সুপ্রভাতের আজকের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মনীষা, এবং আমার সঙ্গে রয়েছে দেবার্ঘ।
1: শুনেছি বিশেষ কিছু ক্ষেত্রে মহাত্মা গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কিন্তু অম্লমধুর ছিল।
0: কিরকম?
1: দেখো, হিন্দু নিম্নবর্গীয়দের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে যখন গান্ধীজি বা আম্বেদকরের মধ্যে একটা মতবিরোধের সূত্রপাত হয়, তা নিরসনে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। ফলে গান্ধীজিও তার অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন।
0: একদমই তাই। বন্ধুরাও নিশ্চয়ই জানে যে রবীন্দ্রনাথ তার তোতা কাহিনী গল্পে বিদ্যালয়ের মুখস্থ সর্বস্ব শিক্ষার প্রতি তীব্রভাবে কিন্তু আক্রমণ করেছেন।
1: ঠিকই, মানে শিক্ষা ব্যবস্থা বা পদ্ধতি যাই বলো না কেন, সেটা নিয়ে কিন্তু তার একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি প্রথম থেকেই ছিল। আর শান্তিনিকেতনের গঠনশৈলী দেখলে সেটা আমরা অনেকেই বুঝতে পারি।
0: একদমই। আর জনপ্রিয়তার কথা যদি তুমি বলো, তাহলে বলতেই হবে যে জীবদ্দশাতেও ইউরোপ, উত্তর আমেরিকা এবং পূর্ব এশিয়ার প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিলেন রবীন্দ্রনাথ।
1: চিলির সাহিত্যিক পাবলো নেরুদা ও গ্যাব্রিয়েল মিস্তাল এবং মেক্সিকান সাহিত্যিক অক্টাভিও পাজ বা স্প্যানিশ লেখক হোসে অর্তেগা ওয়াই গ্যাসেত প্রমুখ স্প্যানিশ ভাষী সাহিত্যিকদেরও অনুবাদের সূত্রে অনুপ্রাণিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
0: একদমই তাই।
1: আচ্ছা মনীষা, তোমার পছন্দের কিছু রবীন্দ্র সাহিত্য সৃষ্টির নাম বলো।
0: দেখো, কবিতা আলাদা করে খুঁজে বলা কিন্তু ভীষণ শক্ত, কারণ অনেক প্রিয় কবিতা রয়েছে আর কি।
1: হ্যাঁ, এটা বলা খুব।
0: তবে উপন্যাসের কথা যদি তুমি বলো, তাহলে আমি বলবো গোড়ার কথা, এবং অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে চিরকালীন আমাদের পছন্দের শেষের কবিতা।
1: ঠিকই, বুঝতে পেরেছিলাম। তবে আমার চতুরঙ্গ কিন্তু বেশ পছন্দের।
0: আলাদা করে তুমি যদি বলো, তাহলে বলবো নটির পূজা এবং চিত্রাঙ্গদা।
1: মানে নাট্যের কথা বলছো?
0: হ্যাঁ হ্যাঁ।
1: দেখো, তুমি কিন্তু একটা বড় ভুল করলে, এর জন্য তোমাকে আমার বন্ধুরা ক্ষমা করবে না। রক্তকরবীর নাম তুমি ভুলে গেলে?
0: এই না না, ভুলে নিশ্চয়ই যাইনি, মনে ছিল। তবে কি মনে হয় যে, আমার মনে হয় যে এখন একটা গান না শোনালে বরঞ্চ বন্ধুরা আমাকে ক্ষমা করবে না।
1: ঠিকই। তা আজকে পরের গানটা শুনে নি।
0: জয়তী চক্রবর্তীর কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

0: সাহিত্যিক রবীন্দ্রনাথ, সংগঠক রবীন্দ্রনাথ, দার্শনিক রবীন্দ্রনাথ, রাজনীতি সচেতক রবীন্দ্রনাথ,
1: রবীন্দ্র জীবনের নানা দিক,
0: একদমই এসবের কথা তো আমরা বললাম কম বেশি। কিন্তু রবীন্দ্রনাথের ঈশ্বর বিশ্বাস বা রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা, এই নিয়ে তোমার কি মনে হয়?
1: দেখো, ঈশ্বর

0: চিন্তার কথা বললে বলতেই হয় তিনি গৌতম বুদ্ধকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বা শান্তির অগ্রদূত হিসাবে মনে করতেন। বুদ্ধের দয়া, করুণা, অহিংসা ও মানবতাবাদী দর্শনে গভীরভাবে প্রভাবিত ছিলেন তিনি। রবীন্দ্রনাথের কথা ও কাহিনী কাব্যগ্রন্থের অনেক কবিতা, যেমন ধরো পূজারিণী, উপগুপ্ত, অভিসার, এই সমস্ত জায়গায় আমরা একেবারেই বৌদ্ধ কাহিনী বা তার দর্শন দ্বারা অনুপ্রাণিত যে সেটা বুঝতে পারি।
1: একদমই তাই।

0: গৌতম বুদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুরকে নানাভাবে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। তবে বন্ধু, ঘড়ির দিকে কি তাকিয়েছ? রবীন্দ্রনাথ নিয়ে কথা বললে আসলে সময় কোথা দিয়ে চলে যায় বোঝা যায় না।
1: ঠিক বলেছ, একদমই তাই।
0: আরো কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু ওই যে সময়ের কাছে আমরা সবাই বাঁধা, তো সেই কারণের জন্য আজকের আড্ডা এতটাই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময় আড্ডা হবে, গল্প হবে। তবে যেতে যেতে থাকবে আমাদের বন্ধুদের জন্য আজকের শেষ গান, রবীন্দ্রনাথের গানে গানে আজকের সকাল। শুধু একদিন নয়, সারা বছর, সারা জীবন রবীন্দ্রনাথের জন্যই অর্পণ করেছি, আমরা রবীন্দ্রনাথের প্রতি অর্পণ করেছি। আজকের শেষ গান,
1: আজকের শেষ গান শ্রাবণী সেনের কণ্ঠে তোমাদের জন্য থাকছে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। তোমাদের সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি মনীষা, এবং আমার সঙ্গে ছিল দেবার্ঘ্য।

শুনলেন কীর্তন শিল্পী পলাশ সরকার, আকাশবাণী কলকাতা, সঞ্চিতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন লোকগীতি, শিল্পী লুপ্তা রায়।

শুনলেন লোকগীতি শিল্পী লুপ্তা রায়। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ব্রিগেডে রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। সেখানে এখন সাজু সাজু রব। বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন ব্রিগেড ও তার আশপাশের এলাকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা ও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন। একটি প্রতিবেদন।
1: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ব্রিগেডমুখী জনতার ঢলে কলকাতা রুদ্ধ হয়ে পড়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মালদা, মুর্শিদাবাদ, দলে দলে মানুষ ব্রিগেডমুখী। রাস্তায় সেই সব মানুষের উচ্ছ্বাস ধরা পড়েছে। এদিন সকাল থেকেই দেখা যাচ্ছে ব্রিগেডমুখী জনজোয়ার। ধর্মতলায় এসে দাঁড়াচ্ছে একের পর এক বাস, দলে দলে ময়দান পৌঁছে যাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। ব্রিগেডে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। 4,000 পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই সভায় উপস্থিত থাকবেন। এছাড়াও বিজেপি শাসিত 16টি রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে ব্রিগেডে প্রবেশের জন্য 20টি গেট করা হয়েছে। মঞ্চসহ গোটা ব্রিগেডই বাংলার সংস্কৃতির কথা মাথায় রেখে তৈরি। 3টি পৃথক মঞ্চ নির্মাণ করা হয়েছে। একটিতে বসবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পাশের মঞ্চে রাজ্যপালের বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানো হবে। অন্য মঞ্চে থাকবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সভাস্থলে বিশেষ আমন্ত্রিত 1,000 জনেরও বসার ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেডের নিরাপত্তা দায়িত্বে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। ব্রিগেডকে ভাগ করা হয়েছে 35টি সেক্টরে। এগুলির দায়িত্বে রয়েছেন 35 জন ডেপুটি কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার। 2টি বা 3টি সেক্টর নিয়ে তৈরি হয়েছে 1টি করে ব্লক। সেই ব্লকের দায়িত্বে রয়েছেন 1জন করে IPS আধিকারিক। লালবাজার সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে রয়েছে ব্রিগেড।

কারা কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা উল্লেখ করা থাকবে। কার্ড না থাকলেও দেখা যাবে অনুষ্ঠান, তবে সিকিউরিটি চেক করে তবেই ভেতরে প্রবেশ করা যাবে। ভিআইপিদের জন্যও থাকছে একই নিয়ম। ব্রিগেড সংলগ্ন এলাকাতেও মোতায়েন রয়েছে আধাসামরিক বাহিনী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ নতুন সরকার শপথ গ্রহণের জন্য মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাজুরিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে ইত্যাদি। এছাড়া ভোর 4 থেকে রাত 8 পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে, তবে জরুরি পরিষেবা এর আওতার বাইরে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সংলগ্ন এলাকায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ। সোনারপুর দক্ষিণের মাহিনগর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে 4 পুলিশ আটক করেছে। ধৃতদের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর তাপস হালদার, প্রণব মণ্ডল নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির বাইরে ছিলেন, সেই সময় একদল দুষ্কৃতী বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের লোকেরা আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে সফল হয়নি। রাজনৈতিক উত্তেজনার আবহে উত্তর চব্বিশ পরগনার বারাসতের 16 ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় দখলকে কেন্দ্র করে বিতর্কে নতুন মোড়। বিজেপি নেতৃত্ব বারাসত পৌরসভার 16 ওয়ার্ডের বিধান মার্কেট সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়টি পুনরায় দলের কাউন্সিলর নীলিমা মণ্ডলের হাতেই ফিরিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস দলবিরোধী মন্তব্যের দায়ে 5 নেতাকে শোকজ করেছে। এরা হলেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ ও কার্তিক ঘোষ। 24 মধ্যে তাদের শোকজের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 165 জন্মবার্ষিকী। নতুন সরকারের শপথ গ্রহণের আবহে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকেই নানান সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর পাঁচটায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে ওই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। এছাড়া জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকালে বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তর বিধানভবনে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। বামফ্রন্টের পক্ষ থেকেও সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, কবিগুরু ছিলেন অসামান্য দক্ষতার অধিকারী। সাহিত্য সঙ্গীতে যার অমর কীর্তি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। লোকভবনের পক্ষ থেকেও রবীন্দ্র জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:30টায়।

শুনলেন তবলা বাদন শিল্পী রূপক ভট্টাচার্য, তাল ঝাঁপতাল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

কীর্তন শুনলেন পলাশ সরকারের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছিলেন। কিশোর কুমারের কণ্ঠে অমর প্রেম ছবি থেকে আমরা গান শুনছিলাম। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গোয়ার মারগাঁওয়ে আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার মধ্যে ম্যাচ 1-1 শেষ হয়েছে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটের ম্যাচে রাজস্থান রয়্যালস টসে জিতে গুজরাট টাইটান্সকে ব্যাট করতে পাঠিয়েছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। গোয়ার মারগাঁওয়ে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস ও এফসি গোয়ার মধ্যে খেলাটি 1-1 শেষ হয়েছে। 54 মিনিটে জেমি ম্যাকলারেনের দেওয়া গোলে মোহনবাগান এগিয়ে যায়। 67 মিনিটে এফসি গোয়ার রনি উইলসনের গোলে সমতা ফেরায়। মোহনবাগান 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে এফসি গোয়া 12 ম্যাচে 20 পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রইল। 10 ম্যাচে 21 পয়েন্ট সংগ্রহ করে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আজ আইএসএল ফুটবলের অপর ম্যাচে জামশেদপুর এফসি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য রয়েছে। জামশেদপুর 11 ম্যাচে 21 পয়েন্ট সংগ্রহ করেছে, বেঙ্গালুরুর 11 ম্যাচে পয়েন্ট 17। ফিফা বিশ্বকাপে এবারে 3টি আয়োজক দেশের প্রতিটিতে প্রথম ম্যাচের আগে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় ফিফা জানিয়েছে, আগামী 11 জুন মেক্সিকো সিটিতে বিশ্বকাপ শুরু হচ্ছে। সেখানে গ্র্যামি পুরস্কার বিজয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা পারফর্ম করবে। এছাড়াও আলেহান্দ্রো ফার্নান্ডেজ এবং বেলিন্ডার মতো শিল্পীরাও থাকবেন। আগামী 12 জুন কানাডার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে কানাডার গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচের আগে কানাডিয়ান গায়িকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুলে, অ্যালেশিয়া কারা এবং লস অ্যাঞ্জেলস ভিত্তিক ডিজে ও আমেরিকান সঞ্চয় সঙ্গীত পরিবেশন করবেন। ওই দিনই মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্যারাগুয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে থাকবেন আমেরিকান গায়িকা গীতিকার কেটি পেরি, আটলান্টার র্যাপ তারকা নাইভাডিউস উইলবার্ন। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে রাজস্থান গুজরাটকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে গুজরাট 7 ওভারে বিনা উইকেটে 92 রান করেছে। রাজস্থান রয়্যালস 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লীগ তালিকার চতুর্থ স্থানে এবং গুজরাট টাইটান্স সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। আইপিএল ক্রিকেটে আগামীকাল 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে 2:30। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। নিউ রায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:30। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। ভারতের 2 ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবং শেফালি বর্মা সূচি মেনে ডোপ পরীক্ষা না দেওয়ায় ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা তাদের নোটিশ পাঠিয়েছে। বিষয়টি জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। নাডা সূত্রে জানা গিয়েছে,

গত বছরের 17ই ডিসেম্বর যশস্বীর এবং গত বছরের 7ই নভেম্বর শেফালির নমুনা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় তাঁরা যে স্থানে থাকবেন বলে জানিয়েছিলেন সেই স্থানে নাডার কর্মীরা তাদের পাননি। এরপর অনুপস্থিতির ব্যাখ্যা চেয়ে পাঠান নাডা কর্তৃপক্ষ দুই ক্রিকেটার সেই চিঠিরও জবাব দেননি। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া আজ কুস্তিগির বিনেশ ফোগাতকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। তার বিরুদ্ধে অনাচার এবং ডোপিং বিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। 15 পৃষ্ঠার এই নোটিশে WFI উল্লেখ করেছে যে UWW ডোপিং বিরোধী বিধি অনুযায়ী অবসর থেকে ফিরে আসা ক্রীড়াবিদদের জন্য বাধ্যতামূলক 6 মাসের নোটিশ সময়কাল পূর্ণ না করার কারণে বিনেশ চলতি বছরের 26 জুন পর্যন্ত ঘরোয়া ইভেন্টগুলিতে অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 স্কোরে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। গত বছর সাংহাইতে ভারত কম্পাউন্ড ইভেন্টে মোট 5টি পদক জিতেছিল। ভারত আগামীকাল টুর্নামেন্টের শেষ দিনে রিকার্ভ বিভাগে আরও 2টি পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। মহিলাদের দলগত ইভেন্টে ভারতীয় দল স্বর্ণ পদকের লড়াইতে নামবে। ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এডিগাইসি তেপে সিগেম্যান অ্যান্ড কোম্পানি দাবা প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন। শিরোপা জিতেছেন বিশ্বের 1 নম্বর দাবাড়ু নরওয়ের গ্র্যান্ডমাস্টার ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। সুইডেনের মালময় 8 দাবাড়ুর রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে 7 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষস্থানে ছিলেন অর্জুন এবং কার্লসেন। টাইব্রেকারে প্রথম 2টি ম্যাচে দুজনেই 1টি করে ম্যাচ জেতেন। প্রতিযোগিতার নির্ণায়ক ব্লিৎস আর্মাগেডানের শেষ মুহূর্তের ভুলে ম্যাচ খোয়ান অর্জুন। তুরস্কের গ্র্যান্ডমাস্টার ইয়াগিস খান এরদোগমাস এবং উজবেকিস্তানের নদিরবেক আব্দুসাত্তারভ 4 পয়েন্ট পেয়ে যুগ্মভাবে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন। খেলার খবর শেষ হল, পরের খবর রাত 10টায়।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার পাঁচ সদস্য আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন। তামিলনাড়ুতে 120 জন বিধায়কের সমর্থন মেলায় আজ নতুন করে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করেছে টিভিকে। আগামীকাল সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সি জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কর্ণাটক ও তেলেঙ্গানায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক MIRV ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র শ্রদ্ধায় আজ দেশজুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছে বিস্তারিত সংবাদে। রবীন্দ্র জয়ন্তীর দিন রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি, নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও পাঁচ বিজেপি বিধায়ক আজ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়া রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। আজ মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল, যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি। শপথের আগে মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। বাংলার জনগণকে বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজানু হয়ে নমস্কার জানান প্রধানমন্ত্রী। তারপর মঞ্চে আসন গ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি ও NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। শপথ গ্রহণের পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি প্রতিবেদন।
2: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই জোর কদমে প্রশাসনিক কাজে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের শপথ নেওয়ার পর ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে। ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহাকরণ সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরপরে সন্ধ্যায় ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানাতে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্গেও যান তিনি। সম্পূর্ণ মন্ত্রিসভা গঠনের কাজ শেষ না হলেও আগামী সোমবার নবান্নে প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখন

কেরাল সরকারকে সম্মাননা জানান। কলকাতার ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন,

কে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। সোনার বাংলা গঠনের সংকল্প পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং রাজ্যে বিজেপি সরকার কাজ চালিয়ে যাবে বলে মত প্রকাশ করেন তিনি। পশ্চিমবঙ্গে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে আজ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। এদিকে রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড় রকমের রদবদল হল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হয়। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে দার্জিলিংয়ের বিজনবাড়িতে অবস্থিত পালবাজার ডেভেলপমেন্ট ব্লক অফিসে পাঠানো হল। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত 16 জন এবং পূর্বতন সরকারের মন্ত্রীদের একান্ত সচিব পদে থাকা 46 জন WBCS আধিকারিককে অবিলম্বে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সচিবালয়ের স্পেশাল কমিশনার শান্তনু মুখার্জিকেও কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তামিলনাড়ুতে টিভিকের প্রধান সি জোসেফ বিজয় আর চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করে 120 জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানান। আগামীকাল সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তামিল চিত্রতারকা বিজয়। রাজ্যপাল সি জোসেফ বিজয় ও মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সকাল 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করা তামিলাগাট ভেট্রি কাজাগাম টিভিকে নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। তারা জানিয়েছে যে সরকার গঠনের লক্ষ্যে VCK এবং ICMLA দল দুটি তাদের নিঃশর্ত সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। বেঙ্গালুরুতে তিনি আর্ট অব লিভিংয়ের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। বেঙ্গালুরু থেকে প্রধানমন্ত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদে পৌঁছবেন। সেখানে তিনি প্রায় 1,535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলোতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক MIRV ব্যবস্থা সমৃদ্ধ একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দেশজুড়ে যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে পশ্চিমবঙ্গে সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্র ভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে, সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে মঞ্চস্থ হয় নৃত্যনাট্য মায়ার খেলা, সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় কবি প্রণামের। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 করে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। গত বছর সাংহাইতে ভারত কম্পাউন্ড ইভেন্টে মোট 5টি পদক

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আজ আমরা প্রথমে শুনব অমানুষ ছবি থেকে কয়েকটি গান, প্রথম শিল্পী কিশোর কুমার।

অমানুষ ছবির পর এবারে শুনবেন আঙ্গুর ছবি থেকে গান। প্রথম শিল্পীরা হলেন স্বপন চক্রবর্তী এবং আশা ভোসলে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এবারে আমরা শুনব আত্মা ছবি থেকে গান, এবং গানের শিল্পীরা হলেন পর্যায়ক্রমে আলকা ইয়াগনিক, কুমার শানু, সুনিধি চৌহান। ছবি আত্মা।

আত্মা ছবিতে সুনিধি চৌহান, আলকা ইয়াগনিক, উদিত নারায়ণ এই ত্রয়ীর কণ্ঠে শুনছিলেন গান। এই ছবির আরও একটি গান

আত্মা ছবি থেকে পরপর কয়েকটি গান আমরা শুনলাম। সুনিধি চৌহান, অলকা ইয়াগনিক, সানু নিগম এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। এখন জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এই পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 23.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 91% এবং সর্বনিম্ন 55%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.18 মিলিমিটার। সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আমরা জেনে নিলাম আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এবার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। 10ই মে রবিবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সকাল ৬টায় সুভাষিত অনুষ্ঠানে বাইবেল থেকে পাঠ, ৬:০৫ সংগীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস, নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প, এই বিষয়ে বলবেন ডক্টর অমিয় দেবনাথ, ৬:৪০ আপনার স্বাস্থ্য, হেমোস্ট্যাটিস এবং থ্রাম্বোসিস সম্পর্কে বলবেন ডক্টর তুফান কান্তি দলুই, ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনের সুচিস্মিতা গুপ্ত ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী নাগ, ৮:০০ বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান, বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি পর্বচার প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, ৬:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পূর্বা সরকার পুততুণ্ড, ৯:০০ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, ৯:২৫ বিচিত্র সংবাদ, ৯:৩০ শিশুমহল উপস্থাপনার সুচিস্মিতা গুপ্ত। এদিন যে যে বিষয় নিয়ে অনুষ্ঠান, প্রথমে বিশ্ব পরিবার দিবস নিয়ে আলোচনা, এরপর সুস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি নিয়ে ভালো অভ্যাস গড়ে তোলা প্রসঙ্গে আলোচনা, এবং সবশেষে গানের আসর। ১০:৩০ গানের ভেলা উপস্থাপনায় সুদীপ্ত ভাদুরী, ১১:০০ যুববাণী ২১শে সাহিত্য উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, অর্পণ চিন্না, ১২:১২ সঙ্গীত শিক্ষার আসর রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় প্রমিতা মল্লিক, ১২:১৫ আধুনিক গান শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়, ১২:৩৫ গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, গ্লোবাল রোড সেফটি সপ্তাহ নিয়ে আলোচনা, এরপর গান কবিতার আসর, ১:৫০ দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান, ২:০০ অনুরোধের আসর বাংলা আধুনিক গান, ২:৩০ নাটক রথের রশি রচনা রবীন্দ্রনাথ ঠাকুর পরিবেশনা রূপকার। দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:০০ ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, ৫:৩০ যুববাণী অনুষ্ঠান সুরের ক্যানভাসে উপস্থাপনায় সুপ্রীতি আদক, ৬:০৫ সাতলী অনুষ্ঠানে লোকগীতি শিল্পী সুখী মান্ডি ও সহশিল্পী বৃন্দ, ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠানে এরপর শ্রোতা বন্ধুদের চিঠি পত্রের অনুষ্ঠান আঞ্জমি আখড়া, ৬:৪০ যাত্রানুষ্ঠান রানী রাসমণি রচনা তাপস রায়চৌধুরী পরিবেশনায় শিবপুর প্রফুল্ল তীর্থ, ৬:৩০ সমীক্ষা রাত ৮:০০ অভিনয় নিবেদন উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, ৮:৩০ নানা রঙের গান, ৮:৫৫ এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত গান সুরের গুরু, ৯:০০ শিক্ষাঙ্গন থেকে রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, ৯:৩০ নজরুল গীতি, ৯:৪৫ আধুনিক গান, ১০:০০ রবিবাসরি অখিল ভারতীয় সঙ্গীত সভা, ১১:০০ দোতারা বাদন, ১১:১০ বাংলাধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬:১৫ সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শিল্পী বকুল চট্টোপাধ্যায়, ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত, ৬:৩৫ রামচরিত মানস ১০৬তম পর্ব শুনবেন, ৬:৪৫ ভক্তিগীতি, ৭:১০ যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বিতর্ষক চক্রবর্তী, ৮:৩০ বাংলা হিন্দি শিক্ষার আসর সন্ধি, ৯:০০ নজরুল গীতি, ৯:২০ আধুনিক গান, ৯:৪০

রাস্তাধারা, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দ গানের আসর ও শিক্ষা, অসমীয়া গান এ মাটিরে কথা সতীশ দাস, 11:00 পোস্ট বক্স নম্বর 111, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন, উপস্থাপনায় বিনীতা ঘোষ। এই অনুষ্ঠানে স্টুডিওর বাইরে থেকে সিসিলিয়া বন্দ্যোপাধ্যায় রেকর্ড করে আনা অনুষ্ঠানও শোনা যাবে।

রবীন্দ্রসঙ্গীত, পাঁচটা কুড়ি উর্বশী, ছটা দশ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব বসাক, ছটা তিরিশ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সাতটা দশ নজরুলগীতি, সাতটা তিরিশ দর্পণ, রাত আটটায় ছায়াছবির গান, আটটা পনেরো নানা রঙের গান, আটটা তিরিশ স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা ষোলো স্পটলাইট, দশটা তিরিশ অখিল ভারতীয় কার্যক্রমে ইংরেজি ভাষার অনুষ্ঠান, দশটা তিরিশে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব বসাক উইশে সং, রাত এগারোটা দশ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত বারোটা বেজে ছ মিনিট হয়ে ১৯ সেকেন্ড। জয় হিন্দ।